শ্রোতাম এফএম ব্যান্ডে চিন্তা শুনলো 5 মেগাহার্টজ বা আকাশবাণী সবাই মাধপুর কার অন্তমর চ্যানেল হ্যাঁ শ্রোতাম শাম কে 5 বাজে হ্যাঁ আইয়ে সুনতে হ্যাঁ যুবা সাথীয় কা পছন্দিত কার্যক্রম ইয়ে বাণী।